0: Akashwani Infal Ju Dilicho Adai Sehara Dai Takure Pomai Vishwasa Sota Jusilai Bibijo High Medium Wave Mitakai Sara Dai Point Ali Ala Kilohertz Kachara Chahahinue Rara Kaisawa Juviko Kajulai Mashohinu K Dushi Sahinu World Environment Devi Titedunu Chipotzali Kalujusilai Mashohinu Luna Alapil Fimihinu Pupalo Kajulai Akashwani Infal, Juvikoha Halonur Engine Populai. Manipur Chief Minister Yumnam Kemchand Singh Nu Do, Shillong Hinu, North Eastern Council, NECV 73rd Plenary Session Hi, NECV Chairman Union Home Minister Amit Shanu, Satya Sasa Puju Meeting Shows Hi Vejaloita Pawe. Session Shows Atilahi, Manipur Chief Minister Nu, Project Kaili Rachurune, Shanakur Thili Kainemu, Suchiloita Pawe. Chief Minister Kemchand Nu, Prime Minister Narendra Modi Alia Union Home Minister Amit Shah E. North Eastern Region Hi Peace Progress Alia Prosperity Puve Redoni Thakhai Mua Sukha Puju Doni Pinu Puha Hi Kaloju Chi Dohai Puye. Bharatiya Janata Party Nu, Manipur Party President Adhikari Mayum Sharda Devi Ye. Takure Manipur Rajya Sabha election we party candidate sawa pui palaita shapapire June zakhunga kicha ki bilaju Manipur we Rajya Sabha we bu ali we election hina hai party we matsa shuju woman leader pui palaita shapapire notification hana we thepla nomination field suju hai khona khunga acha ki akhai ju sulai e ti theshonu scrutiny ra hai bilaita sawe Voting hai shona tilecho akhine ha shiloa kukhe tilecho adahine akhaje sulai e vote pui chuju hai vote chuju tithe kinu chuju subalai ta pawai Bharata Janata Party BJP we sathau suju Rajya Sabha MP Leishambam Sanajauba we term hai June zakhunga kaili ki akhai suju sulai jo tithe hai tithe for my new World Environment Day Tariye. Tite hana hai. Popasa June Zakunga Angogi. Dipohi imevi kulure donu awareness hana hai United Nations Environment Program Vija Alisawa. Potili kai karane sahinu hopoa chukute re. Manipurhi World Environment Day potehe kachuru we hai. Main ceremony shows the hai. City Convention Center Palace compound hinu below. Shows Zahana Hai, Directorate of Environment and Climate Change New Organized Supwe. Shows Zahi Manipur Home Minister Govindas Gunthaujam, Karam Shyam, Sapam Kungza Kishore, Arun Kumar Sinha, Principal Secretary Forest Environment and Climate Change Alia, D. Braja Kumar Hatmaitanu. Shows Zahi Vejopwe. Program which be together for climate action to juja hini jushuna cyclothon hai below a cyclothon hana hai thau ground hini hoshupoa city convention center hini akhai suloi show zahana hai silhai pung tourism nukoa organize suloi function with director T. Braja Kumar new climate action hai juju telihi darka show eta pawe development with hini ita new environment hai so she A Mother Nature ni itaw hi ala complaints mo ana tila tila hi warning happy tapawe. Pinu itaw we state hira te so shoju bipla ke mahi hai 40 degree ke tapawe. Te so shu do niu zu ke hai zavita jay zav pu kere tapinu pawe. Principal Chief Conservator of Forest and Head of Forest Force Anurag Bajpayee, Sports Authority of India Northeast Regional Center Takel Pathinu, Ek Pet Maa Ki Naam 3.0 Tijubi Campaign High Lon Supire Tapawe. Central Forest Division of Manipur Government Ala SAINERC Takel Pathinu Koa Athletic Excellence Ala Eco-biological responsibility po honore donu Du shuju environmental initiative hana hai organize supui. State new climate action hai bona khahi puisse lore do new sporting infrastructure hai so du shupui. APCCF sorifi washum CCF gaithaulu thaimai ala CCF RK Amarjit ala top forest officials ma koa. Season how shuju we jahi new sabe shupui. Additional Director Shivam Yadav Alia, Additional Director Pratik Jainu, Sports Week Coaches Alia, Naleju Sports Athletes Metakoa, Sabehai Shalowe, Anurag Bajpainu, Vidzaju Community Metahi, Kushuju Chipohe Pamopwe, External Affairs Minister Dr. S. J. Shankar Nu, World Environment Day Riju Jahini Pinu Citizens Map Vishi Asajuchi Dohai Pui Social Media Post in a Dr. J. Shankar Nu My Vishi Sadaipu Daivuju Shisha Tiju Alla Huzalohi Hanore Donu Vavi Hesulakita Poi Union Environment Forest and Climate Change Minister Bhupendra Yadav Nu Ra My Sohi Climate Alla Future Donu Vavi Hesulakita Poi Prime Minister Narendra Modi Niju, Surat Gujarat hi vui house vilai. Pinyu vui Viju tilahi shanakror tik icha ko kai cha vui hai. Road par alia industrial sectors hai ta vui hinu development projects loan so pilai. Prime Minister Narendra Modi Niju, ha tilahi public gathering hi chi pomo se pinyu rara kai sewa hazira hi ve so piju. Industrial infrastructure hanata review sululai masho kukhi hi pinu daman hi ve project ku kuishana kor thi ha ka kra navy mus how sure we chushu sahapilai regional infrastructure sukyu shuluju vijahinu jo prime minister new matsuju package te hai vadodara mumbai expressway we 8 lane we duvawe sahapilai Union Minister Dr. Jitendra Singh Nu, Dosho Badarwar, Jammu and Kashmir Hi, Tite Ahaiwi, Lavender Festival, Lavender Goes Global Tiju, which is Beki Hi Nu Saapile. View Addai Chiju, Lavender Festival Hanahai, Government Degree College, Badarwar, Doda District Hi Nu, Jun Zaku, Nga Achuru Hi Nu, Annekute Hi Nu Bilulai. Na Hanahai Country Hi Nu, Lahi Shuju scientists, startups, aroma industries, entrepreneurs, policy makers, agribusiness, stakeholders, students, progressive farmers, ala fragrance and wellness companies, we representative Maitoni Vejo Pilai. Joviko Ahina Akaju Sulai Mashuhi Ge Doshesa Hinu World Environment Devi Chipot Zali Kalujus Laki.
1: Jewe shoze hai, je pone ishinu sasatia supilai, shoze popa apayanu, Rai Chanda Chintam, Program Executive. Jewe shoze hi tave chipau apayanu, ki dushisa, chipa jole chibenu, Rural Environment Day.
2: Wildlife, do you hai, daituwe, tiju pangopoyo?
3: Wildlife ri hai, po, madai, sebe, kaunya, alia o, vo, kushi. Ari, it's just the tea, the haribu desert. Hadohe new wildlife rakue. It's just a wildlife lapam dosonu, kushihino shaburi, kanya, poe, kanya, alat, sebe, lanu, baburi, had a new wildlife away. It's just a wildlife anya dahe, lion, comety, that is a shoe, deer. Rafu, tsbe, as it is insects, kongopu, hempty, the new wildlife, had a wildlife, and your die.
2: Voshing buju, sdaipo die, marshi conata high. The dipomadino, deshikuti, matsui, dishupongopu.
3: Vopu, die, tsbe, had a high buvano, jito high, the shy away. As it is a dejury head, the limit jahino sucker, rupiwe, as it is a tsbe pohom, die harry loza. তৈরি আসি আলিয়া তৈলে মচাহিন রমরে এসে তেস দই পাই সিদারি পোহো মচাশা চালো হরে হাদে অভে পাওয়ে বসেহি বুড়ি খাওয়া চেপে খাওয়া এসে থে ফু ইনসেক্স হাদহিন তিদ চেপে চেপে তামলা পালোয় পুমে খাওয়া ফুনু রাচি তো আনু থ আলি ভেবে রবে সু চেপে তালি হ্যাঁ ভে পালোয় এসে থেস খাওয়া আলিয়া বহমদাই হিনু মেডিসিন পথু দার হাত হ্যাঁ মল্লা সু পুমে হিনু ও গলোয়
2: বসে মাস দায় পোদাই খাওয়া তাহাই কবেন লিলু লাই তিস পঙ্গ পো
3: আদাও তিলি হ্যাঁ চেপে মুদাই পো মুদাই হানু ফানু বুয়ে আনু আচু তিলি হি মাইস পো বাজনু মাইনু চেপে পো হাত হয় বিলাই আনু চিসু বুলু মোলাও তা আনু সকালো খে আশ্রি খাওয়া বুড়াই বুহা বাইলে বুহা আনু ত্যাগ কারি হে ত্যাগ পো মানু হালরিং এ হাই হে মাইনু থাম মানু সু ফু আনু হান্তিং হানি হে সব আনু আশ্রি খাওয়া হে মিশে সে হালো দারে এ হাই হে সবে বিড়ি এ খুশি মুই দেরি এ সুফুরি মো ইলিগাল হান্তিং এন্ড পোচিং হাত হয় আখাই পুরে লুজ উইলে এসে তেস সবে হে সিজা পুরে লুজ যুদি বসি খুশি হে ত্যাগ কালে হিনু ভুলুস এই জিনু হাই পনিরে আশ্রি খাওয়া সু থালানো স্কিন মশি ফু টাস্ক এ রাও হাতে ফেলানু পুমানু ফ্যা ফি খাপাই সুরি ল খাপাই সুরি নিয়ালি ফ্যা সুয়ে সু হাত হাই খালো রে লুজ আশ্রি খাওয়া হা কালে হিনু ভুলু আনু জিত আনু তেলি তেলি হি সবে সে লুজ পোহম দেয় চেপে হাত হয় ব্যা কালে হিনু ভুলু আলি পড়ছে আনু পোম দেয় চেপে হানি লুজি তো আতু সো আলিয়া তৈরি আবই হানি পুয়ে হাই হার্বিভার্স কো বুড়ি খাওয়া ডিয়ার হানি নুকো সু হানি নুকো পোহম দায় তো এসে তেস কার্নিভার্স কো বুড়ি লায়ন লায় টাইগার হানি নুকো সু কু

0: ꯇꯣꯏꯖꯝ ꯑꯔꯨꯅꯥ ꯆꯅꯨꯅ ꯁꯛꯄ ꯈꯣꯡꯖꯣꯝ ꯄꯔꯕꯗ ꯅꯤꯡꯊꯧꯔꯣꯜꯗ ꯆꯔꯥꯏ ꯔꯣꯡꯕꯒꯤ ꯃꯇꯥꯡ ꯉꯁꯤꯒꯤ ꯊꯧꯔꯝꯒꯤ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯏꯆꯤꯜꯂꯤꯅꯥꯎ ꯇꯥꯃꯤꯟꯅꯔꯤ꯫
1: ꯍꯣꯏ, ꯇꯥꯖꯔꯤꯅ
0: ꯊꯧꯔꯝꯒꯤ ꯑꯅꯤꯁꯨꯕ ꯑꯁꯤꯗꯤ ꯖꯦꯕꯦꯃꯥ ꯏꯔꯥꯏ ꯅꯨꯃꯤꯠ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯊꯧꯔꯝꯒꯤ ꯑꯔꯣꯏꯕꯗ ꯊꯝꯖꯕ ꯍꯛꯁꯦꯜꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯑꯗꯨꯅꯤ꯫ ꯉꯁꯤꯒꯤ ꯊꯝꯖꯔꯤꯕ ꯍꯤꯔꯝꯅ ꯑꯉꯥꯡ ꯈꯥꯎꯗ ꯃꯇꯨꯝ ꯂꯩꯕ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗ ꯍꯥꯏꯕ ꯍꯤꯔꯝ ꯑꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯅꯤ ꯖꯦꯕꯦꯃꯥ꯫ ꯍꯤꯔꯝ ꯑꯁꯤꯒꯤꯗꯃꯛꯇ ꯋꯥꯔꯤ ꯁꯥꯟꯅꯖꯅꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯁ꯭ꯇꯨꯗꯤꯑꯣꯗ ꯂꯦꯡꯁꯤꯟꯗꯨꯅ ꯂꯩꯕꯤꯔꯤꯕ ꯑꯁꯤ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯊꯧꯕꯥꯜꯗ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯑꯣꯐ ꯑꯣꯕꯁꯇ꯭ꯔꯤꯛ ꯑꯦꯟ ꯒꯥꯏꯅꯦꯀꯣꯂꯣꯖꯤꯗ ꯀꯟꯁꯜꯇꯦꯟꯠ ꯑꯣꯏꯅ ꯊꯧꯄꯨꯕꯤꯔꯤꯕꯤ ꯗꯣꯛꯇꯔ ꯑꯊꯣꯛꯄꯝ ꯃꯟꯖꯨꯁ꯭ꯔꯤꯗꯦꯕꯤꯅꯤ ꯖꯦꯕꯦꯃꯥ꯫ ꯑꯗꯨꯗꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯑꯁꯤ ꯉꯁꯤꯒꯤ ꯊꯧꯔꯝꯒꯤ ꯑꯅꯤꯁꯨꯕ ꯑꯔꯣꯏꯕ ꯑꯣꯏꯅ ꯇꯥꯃꯤꯟꯅꯁꯤ꯫
1: ꯐꯅꯤ ꯐꯅꯤ, ꯅꯥꯎ ꯇꯥꯁꯤ꯫
0: ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏ ꯅꯨꯄꯤ ꯑꯣꯏꯕꯤꯁꯤꯡꯁꯤꯗ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯃꯈꯜꯒꯤ ꯂꯥꯏꯅꯥ ꯀꯌꯥꯃꯔꯨꯝ ꯅꯥꯔꯤ꯫ ꯍꯥꯏꯔꯤꯕ ꯂꯥꯏꯅꯥꯁꯤꯡ ꯑꯁꯤꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯇꯧ ꯀꯔꯝꯅ ꯆꯦꯛꯁꯤꯟ ꯊꯧꯔꯥꯡ ꯂꯧꯈꯠꯀꯗꯒꯦ ꯍꯥꯏꯕꯅꯆꯤꯡꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯈꯟꯅꯅꯩꯅꯕ ꯀꯌꯥꯃꯔꯨꯝ ꯄꯥꯡꯊꯣꯛꯂꯤ꯫ ꯍꯤꯔꯝ ꯑꯁꯤꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯅ ꯉꯁꯤ ꯏꯔꯥꯏ ꯅꯨꯃꯤꯠ ꯈꯨꯡꯒꯪꯒꯤ ꯊꯧꯔꯝꯒꯤ ꯑꯔꯣꯏꯕꯗ ꯍꯛꯁꯦꯜꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯊꯧꯔꯝꯗ ꯅꯨꯄꯤꯁꯤꯡꯒꯤ ꯑꯉꯥꯡ ꯈꯥꯎꯗ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗ ꯍꯥꯏꯔꯤꯕ ꯍꯤꯔꯝ ꯑꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯉꯁꯤ ꯎꯟꯅꯖꯗꯨꯅ ꯈꯟꯅꯅꯩꯅꯖꯅꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯁ꯭ꯇꯨꯗꯤꯑꯣꯗ ꯂꯦꯡꯁꯤꯟꯗꯨꯅ ꯂꯩꯕꯤꯔꯤꯕ ꯑꯁꯤ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯊꯧꯕꯥꯜꯒꯤ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯑꯣꯐ ꯑꯣꯕꯁꯇ꯭ꯔꯤꯛ ꯑꯦꯟ ꯒꯥꯏꯅꯦꯀꯣꯂꯣꯖꯤꯗ
1: ꯀꯟꯁꯜꯇꯦꯟꯠ ꯑꯣꯏꯅ ꯊꯧꯄꯨꯕꯤꯔꯤꯕꯤ
0: ꯗꯣꯛꯇꯔ ꯑꯊꯣꯛꯄꯝ ꯃꯟꯖꯨꯁ꯭ꯔꯤꯗꯦꯕꯤꯅꯤ꯫ ꯗꯣꯛꯇꯔꯕꯨ ꯑꯍꯥꯟꯕ ꯃꯛꯇꯗ ꯈꯨꯡꯒꯪꯒꯤ ꯊꯧꯔꯝꯒꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯇꯔꯥꯝꯅ ꯑꯣꯛꯆꯔꯤ꯫
1: ꯑꯍꯥꯟꯕ ꯃꯛꯇꯗ ꯇꯥꯕꯤꯔꯤꯕ ꯃꯌꯥꯝꯕꯨ ꯑꯩꯅ ꯀꯣꯛꯅꯣꯅ ꯈꯨꯔꯨꯝꯖꯔꯤ꯫
0: ꯉꯁꯤꯒꯤ ꯊꯝꯖꯔꯤꯕ ꯍꯤꯔꯝ ꯑꯉꯥꯡ ꯈꯥꯎꯗ ꯃꯇꯨꯝ ꯂꯩꯕ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗ ꯍꯥꯏꯔꯤꯕ ꯍꯤꯔꯝ ꯑꯁꯤꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯅ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗ ꯍꯥꯏꯕꯁꯤ ꯀꯔꯤꯅꯣ ꯍꯥꯏꯕꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯋꯥꯍꯧꯗꯣꯛ ꯑꯣꯏꯅ ꯗꯣꯛꯇꯔꯅ ꯈꯖꯤꯛꯇꯪ ꯊꯝꯕꯤꯌꯨ꯫
1: ꯑꯍꯥꯟꯕ ꯃꯛꯇꯗ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯨꯇ꯭ꯔꯥꯏꯟ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯩꯅꯣ ꯍꯥꯏꯕꯗ ꯃꯥꯁꯦ ꯑꯄꯣꯝꯕ ꯍꯥꯏꯇꯥꯔꯦ, ꯕꯦꯅꯥꯏꯟ ꯇ꯭ꯌꯨꯃꯔ ꯑꯃꯅꯦꯕꯀꯣ, ꯑꯗꯣ ꯀꯔꯥꯏꯗꯒꯤ ꯍꯧꯔꯛꯄꯅ ꯍꯥꯏꯕꯗ ꯌꯨꯇ꯭ꯔꯁꯀꯤ ꯃꯁꯜ ꯂꯦꯌꯔ ꯍꯥꯏꯇꯥꯔꯦ, ꯃꯔꯤ ꯃꯇ꯭ꯌꯣꯝ ꯁꯤꯗꯒꯤ ꯍꯧꯔꯛꯄ ꯑꯄꯣꯝꯕ ꯑꯃꯅꯦꯕ, ꯑꯗꯣ ꯃꯣꯏꯁꯦ ꯅꯨꯄꯤꯗ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯀꯃꯟ ꯑꯣꯏꯕ ꯇ꯭ꯌꯨꯃꯔ ꯑꯃꯅꯦ, ꯏꯚꯟ ꯏꯟ ꯌꯨꯇ꯭ꯔꯁꯀꯤꯁꯨ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯃꯣꯁ ꯀꯃꯟ ꯇ꯭ꯌꯨꯃꯔ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯑꯣꯐ ꯗ ꯌꯨꯇ꯭ꯔꯁꯅꯤ ꯍꯥꯏ꯫
0: ꯑꯗꯨꯒ ꯗꯣꯛꯇꯔ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗꯁꯦ ꯃꯥꯒꯤ ꯃꯈꯜꯅꯆꯤꯡꯕ ꯂꯩꯕ꯭ꯔꯥ? ꯑꯗꯨꯒꯤ ꯃꯈꯜꯁꯤꯡ ꯂꯩꯔꯒꯗꯤ ꯃꯈꯜꯁꯤꯡꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯈꯖꯤꯛꯇꯪ ꯁꯟꯗꯣꯛꯅ ꯇꯥꯛꯄꯤꯌꯨ ꯗꯣꯛꯇꯔ꯫
1: ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗꯁꯦ ꯑꯍꯥꯟꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯉꯥꯡ ꯈꯥꯎꯁꯤ ꯀꯩꯅꯣ ꯍꯥꯏꯅ ꯈꯪꯕꯗ ꯑꯉꯥꯡ ꯈꯥꯎꯒꯤ ꯄꯥꯔꯠꯁꯦ ꯑꯍꯥꯟꯕꯗ ꯑꯉꯥꯡ ꯈꯥꯎ ꯃꯆꯤꯟ ꯑꯃ ꯂꯩꯒꯅꯤ, ꯑꯉꯥꯡ ꯈꯥꯎꯗꯨꯒꯤ ꯕꯣꯗꯤꯅ ꯑꯃ ꯂꯩꯌꯦꯕꯀꯣ, ꯑꯗꯨꯒꯤ ꯑꯃꯨꯛ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯦꯌꯔ ꯂꯩꯌꯦꯕ ꯑꯉꯥꯡ ꯈꯥꯎꯁꯤꯒꯤ, ꯏꯅꯔ ꯂꯦꯌꯔ, ꯑꯗꯒꯤ ꯃꯌꯥꯏ ꯊꯪꯕꯗ ꯑꯃ, ꯑꯗꯒꯤ ꯑꯥꯎꯇꯔ ꯂꯦꯌꯔ ꯑꯃ ꯂꯩꯅꯦꯕ, ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯨꯡ ꯏꯅꯔ ꯂꯦꯌꯔꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯕꯃꯤꯀꯣꯖꯥ ꯍꯥꯏꯌꯦꯕꯀꯣ, ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯏꯟꯗꯣꯃꯦꯇ꯭ꯔꯤꯌꯝ, ꯑꯗ ꯑꯅꯤꯁꯨꯕ ꯂꯦꯌꯔꯁꯤꯅ ꯃꯥꯏꯌꯣꯃꯦꯇ꯭ꯔꯤꯌꯝ, ꯑꯗꯒꯤ ꯃꯄꯥꯟ ꯊꯪꯕ ꯂꯦꯌꯔꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯕꯁꯤꯔꯣꯖꯥ ꯍꯥꯏꯕꯀꯣ, ꯑꯗꯨꯒ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗꯁꯤꯅ ꯂꯩꯕꯒꯤ ꯃꯈꯥ ꯄꯣꯟꯅ ꯃꯃꯤꯡꯁꯨ ꯇꯣꯉꯥꯜꯂꯦꯕ, ꯃꯅꯨꯡꯗ ꯂꯩꯕꯁꯤꯅ ꯁꯕꯃꯤꯀꯣꯖꯦꯜ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗ ꯍꯥꯏꯔꯦꯀꯣ, ꯃꯤꯗꯜ ꯉꯁꯥꯏ ꯃꯔꯛꯇ ꯂꯩꯕꯁꯤꯅ ꯏꯟꯇ꯭ꯔꯥꯃ꯭ꯌꯨꯔꯦꯜ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗ ꯍꯥꯏꯕ, ꯑꯗꯒꯤ ꯃꯄꯥꯟꯗ ꯂꯩꯕꯁꯤꯅ ꯁꯕꯁꯤꯔꯣꯖꯦꯜ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗ ꯍꯥꯏꯕ, ꯏꯟ ꯀꯦꯁ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯔꯚꯤꯛꯁ ꯑꯉꯥꯡ ꯈꯣꯡ ꯃꯆꯤꯟꯗ ꯂꯩꯔꯕ ꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯃꯤꯡ ꯇꯣꯉꯥꯜꯂꯦ ꯁꯔꯚꯥꯏꯀꯦꯜ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗꯅ ꯂꯥꯛꯑꯅꯤ꯫
0: ꯑꯗꯨꯒ ꯍꯥꯏꯔꯤꯕ ꯗꯣꯛꯇꯔ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗ ꯃꯈꯜꯁꯤꯡꯁꯦ ꯃꯁꯤ ꯃꯈꯜꯁꯤꯡꯁꯦ ꯃꯁꯤ ꯀꯗꯥꯏ ꯐꯥꯎꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯆꯥꯡꯗ ꯈꯨꯗꯣꯡꯊꯤꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯕꯒꯦ ꯍꯥꯏꯕꯗꯤ ꯃꯈꯜ ꯑꯅꯤꯃꯛꯁꯦ ꯑꯗꯨꯝ ꯆꯞ ꯃꯥꯟꯅꯕ꯭ꯔꯥ? ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯈꯖꯤꯛꯇꯪ ꯈꯪꯕꯤꯌꯨ꯫
1: ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯩꯅꯣ ꯌꯥꯝ ꯍꯦꯟꯅ ꯌꯥꯝ ꯗꯦꯟꯖꯔꯕ ꯂꯩꯅꯥꯗꯤ ꯅꯠꯇꯦꯕ, ꯃꯥꯒꯤ ꯂꯩꯐꯝꯗꯨꯒꯤ ꯃꯈꯥ ꯄꯣꯜꯂꯦꯕ, ꯑꯗꯨ ꯃꯌꯥꯝꯁꯤꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯦꯡꯅꯕꯗ ꯁꯕꯃꯤꯀꯣꯖꯦꯜ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗ ꯍꯥꯏꯁꯦ ꯁꯤꯅ ꯑꯃꯨꯛ ꯈꯔ ꯅꯣꯇꯣꯔꯤꯌꯁ ꯑꯣꯏ ꯍꯥꯏꯇꯥꯔꯦ, ꯃꯣꯏꯗ ꯑꯃꯨꯛ ꯁꯤꯝꯇꯝ ꯍꯦꯟꯅ ꯄꯨꯊꯣꯛꯑꯦꯕ, ꯉꯁꯥꯏ ꯑꯉꯥꯡ ꯈꯥꯎꯒꯤ ꯃꯅꯨꯡ ꯏꯟꯗꯣꯃꯦꯇ꯭ꯔꯤꯌꯝꯗ ꯂꯩꯕ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗꯁꯦ
0: ꯑꯗꯨꯒ ꯗꯣꯛꯇꯔ, ꯉꯁꯥꯏꯒꯤ ꯗꯣꯛꯇꯔ ꯍꯧꯖꯤꯛ ꯁꯤꯝꯇꯝ ꯍꯥꯏꯅꯁꯨ ꯍꯥꯏꯕꯤꯈ꯭ꯔꯦꯀꯣ, ꯑꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯅꯥꯒꯨꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯨꯄꯤ ꯑꯣꯏꯕꯁꯤꯡꯅ ꯃꯁꯤ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗꯁꯦ ꯂꯩꯔꯦ ꯍꯥꯏꯇꯥꯔꯒꯗꯤ ꯃꯈꯣꯏꯗ ꯀꯔꯝ ꯀꯔꯝꯕ ꯃꯈꯜꯒꯤ ꯁꯥꯏꯟ ꯑꯦꯟ ꯁꯤꯝꯇꯝꯁꯤꯡ ꯂꯥꯛꯄꯒꯦ ꯍꯥꯏꯕꯁꯦ ꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯁꯨ ꯈꯖꯤꯛꯇꯪ ꯁꯨꯒꯥꯏꯅ ꯇꯥꯛꯄꯤꯌꯨ꯫
1: ꯀꯩꯅꯣ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗꯁꯦ ꯑꯁꯦꯡꯕꯗꯤ ꯀꯩꯅꯣ ꯇꯧꯏ, ꯃꯣꯏꯁꯦ ꯑꯦꯁꯤꯝꯇꯣꯃꯦꯇꯤꯛ ꯍꯥꯏꯇꯥꯔꯦ, ꯑꯌꯥꯝꯕ ꯃꯦꯛꯁꯤꯃꯝ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗ ꯅꯥꯕ ꯈꯨꯗꯤꯡꯃꯛ ꯅꯨꯄꯤ ꯃꯌꯥꯝꯗ ꯂꯣꯏꯅꯃꯛ ꯁꯤꯝꯇꯝ ꯂꯩꯅꯤ ꯍꯥꯏꯕ ꯅꯠꯇꯦꯕ, ꯑꯦꯔꯥꯎꯟ 75% ꯁꯤꯝꯇꯝ ꯂꯩꯔꯣꯏꯕ, ꯁꯤꯝꯇꯝ ꯂꯩꯔꯣꯏ, ꯑꯗꯨ ꯃꯣꯏꯅ ꯔꯨꯇꯤꯟ ꯑꯦꯛꯖꯥꯃꯤꯅꯦꯁꯟ ꯑꯃ ꯍꯥꯏꯗꯤ ꯑꯇꯣꯞꯄꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯅꯥꯕ ꯌꯦꯡꯕ ꯆꯠꯂꯨꯕ ꯑꯜꯇ꯭ꯔꯥꯁꯥꯎꯟ ꯂꯧꯕꯒꯨꯝꯕꯗ ꯍꯦꯛ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗ ꯂꯩꯔꯝꯕ, ꯅꯨꯄꯤꯗꯗꯤ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯄꯦꯁꯦꯟꯗꯨꯗꯤ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ, ꯑꯗꯨ ꯁꯤꯝꯇꯝꯗꯤ ꯂꯩꯇꯦꯕ, ꯑꯗꯨ 75% ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯦꯁꯤꯝꯇꯣꯃꯦꯇꯤꯛꯅꯤ, ꯑꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯥꯝ ꯃꯣꯏꯁꯦ ꯌꯥꯝ ꯌꯨꯇ꯭ꯔꯁ ꯐ꯭ꯔꯦꯟꯂꯤ ꯑꯣꯏꯕ ꯀꯩꯅꯣꯁꯨ ꯍꯥꯏꯌꯦꯕ, ꯇ꯭ꯌꯨꯃꯔ ꯑꯃꯅꯦꯁꯨ ꯍꯥꯏꯌꯦꯕꯀꯣ, ꯑꯗꯨꯗꯨꯒ ꯌꯥꯝ ꯍꯦꯟꯅ ꯁꯤꯝꯇꯝꯗ ꯂꯥꯛꯑꯒꯅ ꯑꯃꯨꯛ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯃꯦꯟ ꯁꯤꯝꯇꯝꯁꯦ ꯀꯩꯅꯣ ꯃꯦꯟꯁꯇ꯭ꯔꯦꯜ ꯏꯔꯤꯒꯨꯂꯔꯤꯇꯤ, ꯃꯦꯟꯁ ꯇꯧꯕ ꯅꯨꯄꯤ ꯑꯃꯅ ꯊꯥꯒꯤ ꯈꯣꯡꯀꯥꯞ ꯂꯥꯛꯄꯗ ꯆꯥꯡ ꯅꯥꯏꯗꯕ ꯍꯥꯏꯇꯥꯔꯦ, ꯑꯦꯕꯅꯣꯔꯃꯦꯜ ꯌꯨꯇ꯭ꯔꯥꯏꯟ ꯕ꯭ꯂꯤꯗꯤꯡ ꯀꯥꯏꯅ, ꯃꯣꯏꯅ ꯑꯃꯨꯛ ꯑꯦꯔꯥꯎꯟ 50% ꯃꯨꯛꯁꯦ ꯏꯟ ꯀꯦꯁ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗ ꯁꯤꯝꯇꯝ ꯂꯥꯛꯑꯗꯤ ꯍꯧꯖꯤꯛ ꯃꯦꯟꯁꯇ꯭ꯔꯦꯜ ꯏꯔꯤꯒꯨꯂꯔꯤꯇꯤ ꯑꯣꯏꯌꯦꯕ, period tau dui neba 5 to 7 je normal menstrual kan one ba duration hai tare ko more than 7 days is a khalak ba and the pung khuding pung ama khuding ki pet chila bai tare and the imatum matum yaro kan neba ko sina muk no kan irregular ne normal na te ba heavy menstrual bleeding hai tare ani shu da intermenstrual bleeding and muk no pi man tha khon kap lai se amur khata ne ba tha amad lai je around 28 days ki interval oira ga tha amad am la ka dui ne ba si ki interval ji ki marak tarum ilakshan ba Men's lo igre duga haptam le ga
2: mai matam si yog
1: yog din de ila lakshan bai tar era 15 days le mu lakshan ba sinam intermenstrual bleeding hai ba ko si ju le re adik amana mu pukna ba hera gan ma period tong matan puk then beleng mata ra ne adik amana mu chaning na ba ane fibrosis in case am chaw ba le ba ko am chaw gura gan mu kai do ga re pressure symptom na mu la ka ni puk to su le na ka matum am le ba hai se lum lum law dui ne ba chaning lum ba ga ina ko lum ka ni matum am le bi ta ta mo feel tor ka ni adagi amanum koi doge haidi akhoi gi angang khawji gi mama da maning da koi structure mam lari dena ko mamang da no koi urinary bladder gai ne lady maning da intestine lady rectum lady ko aduna yam hena chokhala de moina adjacent organ mam compressed namjhala ka duine ba aduna compressed symptom la kani mamang tham anterior mamang tham le ba fibrosis nam koi doge haidi bladder do compressed aur di sing chapan ngai ta bhai tare mapan thok da dum yam tui tui na han ba yam prop seng na han da retention matahubo ko andagi posterior fibrosis namu koi doge haidinga sai ge rectum gum compressed awrani and the pressure symptom me the constipation lakani andagi amana muk khonga hamada na ba haitare si jodum yawe and amana muk moi je fibrosis che leire de muk angang oigande
2: o koi fibrosis leiba sina angang oi de na bagi achowa
1: maram ma soi bi ai ko andagi in case oire zu angang do hanjan na kai bhai ta miss ke se recurrent pregnancy loss kai lebo ko angang do hanjan hanjan kai bla kani andage amana angang du na in case oire zu tha preterm labor ga chatpa maram di fibroid chaung le ga ma gi uterus expand ta wo chaw bungam da bani na angang do dum yam thuna labor chatpa hai ta ma tam su dini pokpa andage angang gi growth to gi restriction hai ta re angang do chaw ba helan da ba intrauterine growth retardation ye lebo ko angang lu chakhalan da ba somo ji symptom lai hai tar
2: ado khoi kana gum bana haina ba jasum ta ja ba da khoi gi fibroid lai ra ga su angang oi ba adumak yawi aduga khoi gi angang oi da ba si fibroid na maram na ti kai na haina ba su he he yawi
1: di
2: mashi lan bra doctor ko
1: fibroid khudim ba infertility angang oi ro he na ti ko fibroid na infertility around cha da kai no 5 to 10% khata ne
2: Oh, fibrosis
1: angang uhin bangam drize ka aduga fibro le angang poku jume am yauri fibro khudi muroi ha sai haigra symptom le ni habu jina te ba mapham jaga dugi matung jaga size ki matung ina fibrosis ju le makhan makhan le ba ko adu de lal hai tar lemba angang loi oi ro ha banate angang oi
2: aduga doctor ai khoina second doctor symptom pan bikim basing da ai khoi gi puk thin ba puk na ba hai basisu yawi ko adu khoi kana gumba normal oi ba angang nupi macha amana su hektamak ai khoi gi period ke timing magi menstrual period timing sidai sida ai khoi gi dum puk na ba thin ba su adumak ma yawi madugi matam dugi puk na ba duga sai fibroid leibagi symptom siga ani sika dai bobu gi chang da kamai
1: ke aduga sigi matang da hai ni fibroid ki emu karam ba sahi da thoke da angang nupi macha ge su fibroid leigan de ba adu khoina leibai matam je khoina ra 35 to 45 hai ba sahi matang le ba
2: reproductive
1: is si matam jit oi ba and any ga like angang pim chalem fibroid le ni have na te ba ya ma bda 30 haro early 30 so da le do mangai da tha jab di wale
2: before 30 da di fibroid le ba gi
1: reproductive is ni ba ya ma 35 to 40 is da ne si peak is da ne ma no oi do je are incidence hai ga mo ya jar ke ko fibroid na ke am na ba ya ge je adu ga cha da kan 20 to 25% muk se general population da fibroid oi ba chance le ban pijing je adagi specific nu pima da haraga na nu pima na ma gi lifetime da haitare whole life se lifetime da ma gi by the age of 50 chai book da my 70% mukki chances le fibroid nabus general population da around me 20% haitare ko nu pima na ma gi lifetime jo kam risk le gi hai de 75% ma oi bi fibroid na bi mi ma ma ji yang kai chulo pa swai ji da
2: fibrosis na ba yai aduga doctor ekhoi gi hauje ki matam se nupi oi bi sing se ayam bana hek check tor ba matam da su check up chalu matam da su ma zu fibroid le rame ma zu fibroid le rame ayam bada khoi nupi oi bi sing se fibroid cha dumak le rabra haina di khanjai hauje se adu masi gi maroi ba maram se masi doctor kai ni
1: maroi ba maram je kaino simangna fibroid ki kokos ni haba nat leite ba ko si ta ru ba dagi si charu ba de fibroid ki laini haba leite ba ko adoi jumoi na laini je muk genetic factor bi ai ko adya man ya main issue je hormone ne ba ko isanu bi mistered hormone ya ri estrogen progesterone na si hormone ji gi moi jum main role ma ya ri ba ko adu ni fibroid si mang na ni haba leite adu ga amana muk ma je family history jo oi haining
2: aduga doctor ekhoi gi heavy bleeding tokba khoi gi iyam na ka hena chatpa se khoi gi nupi macha sing da so adumuk tawe haijari ba asai doctor na heavy ki ba du so ekhoi gi fibroid leitara ga de ma gi kan chang nai da ba aduga bleeding yam ka hena tawba aduna chingba haiba su mayama ma su yauri masi ekhoi na kai haitare matau karam na masi check up tok tok pa ya ba ge haba di fibroid leiram ga dra natra ga leiram oidra haiba se masi chahi kaya da gi hauraga ekhoi na masi gi chiksin thaurang se masi lokhat pa ya ba ge du karam mong da chiksin thaurang se lokhat ka ta ge
1: heavy bleeding hai ko na is at baje ko maram yam lai ko and me kharan di ke do ga do heavy bleeding je tom no pm na thabak chin mani khang de social stigma ni khang de gai dena haidok ti ba and si yam phat ti ba heavy bleeding hai moi na khande je ai sa hi yam ko khamam dai gi e yam sat pa mali da mi julo ai ju to wi ma ju to wi lem ba khal le ba aduga yam jahi join hai jari ga sai sai matang dune maroi na aduga heavy bleeding la di ko na doctor anakwa doctor de ikai da ang yang thopi ba hita re kwa aduga routine at least anga yam kana to wangam dr jo yearly ultrasound lok thopi ba hita re fibro khatana tana to pa laina lai ri ba e jet pa gi bleeding da bogi adek even like kham gram tung da e lak pa su lai kwa si ju phat da cancer on ba ya ba gi jan sam ju lai ri ba aduna city lem every yearly ultrasound am lok thok pa adu e jet le city ma yam tong na bne tumin lai chan ba ji phat de
2: dum phat de ba kana gum na su city dum ma jet pa ni hai ban ching ba
1: lai le si khamam da gi sai ni pu surak pa ni ai ju ta ইগান দম মথন ফরকনি আদু তা গুমজে এলিস খংটোক পনা ফাইদনা
2: মানে
1: আর্লি ডিটেকশন জিনে কইনা ট্রিটমেন্ট দজু লাই দইনে আদি কই কোয়ালিটি অফ লাইফ দজু দম ফজনা লাইবে নম দইনে বা নুসি মাইম দল সন্দ বাইতা
2: আদু ডক্টর নে গসা হেভি কি বদাই কই কি ফাইব্রোসিস কি সাইজ হাইবা মাসু হাইবি কি কো মাসি সাইজ কয়া দইনা কয়া ভাবো লাইরগা না মাসি নরমাল ওইবগে আদুগা কয়া মুক ইয়াম দ চাওরগা না মাসি কই তো খুদং তিনিগাই ওইবগে হাইবেসে সি কি মদাং দসু খাজি কাং থামবি
1: সাইজ সাইজ হই মোর দ্যান লাইক 5 সেমিমিটার হাইড মই জে দম কেন হাইরে প্রবলেমেটিক ফাইব্রয়েড হাইতারে কো আদুগা এক্সাক্ট সাইজ তে লাইতে কো কেনো গি ফাইব্রয়েড ক্যাম সাথি গি জে মাই সাইজ তে লাইতে মাগি লাইভম প্লাস মাগি সিমটম দে লাইবা ফাইব্রয়েড চিপি জু ইয়াম সিমটম গসা ইন হাইরে সাবমিকো জলে না গসা এন্ডোমেট্রিয়াম গি ইনার লাইনিং লাইবা ফাইব্রয়েড সি সাথি ইবা মাদি পি জু দম ই থক পয়া হইবে আমনা আদুগা সাইজ তে লাইতে বা আদে সাইজ আম চাও না হাইদি এরাউন্ড 10 সেমিমিটার লাইরে জু মি দে সিমটম লাইতে বা লাইবা পুক খতং চাও থোরে টং থোরে নি ইয়েংবা মাউন কাইম তো দব লাইবা সাইজ লাইতে হাইতা আদে জো 5 সেমিমিটার ইওরে খতং খরা সেকশন দারে
2: দুগা ডক্টর কইগি ফাইব্রয়েড মাচা সিদি কই পুকতা কারিদা নমগ ইয়েংবা মতমদা মতুম লাই নত্রক লাইতে হাবসে খংবঙ্গমদে ফাইব্রয়েড চিট চাওরা আগদি কানা গুমবাদি একইগি মতুম লাইরে হাবন চিংবা খংবসু আদুমক আদুমক মায়াওই আদা মাসি লকঠক বকানদা সু হে কারিং বকানদা কেজি আমম খাই লুমমে কেজি আমম লুমমে কাইনা হাইবসু হেক ইয়াওই ডক্টর আদা আদুক ইয়াম না লুমব হাওবাদা মাগি হাকচাং দা কইগি সিমট আমতা উঠোকতবিদা মাসে আদুমক আদুম লাইরকপসু দুম ইয়াওয়েব ডক্টর আদস মাইনাস সাইজ চকশল আগা লকঠোকতবিদা সুম থামগিবসে মাসিনা আইকুইগি হকচাংদা কদাই ভবগি চাংদা খুদং তিনিগাই ওইবগি হাইবসে আদুগা কদাই ভবগি চাংনা আইকুইনা লকঠোকতবিদা দুম থামবা ইয়াবগি হাইবসে সিদা সুম সিগি মাদাং দু থামবি
1: নসে ইন হাইনি ইউট্রাস ফ্রেন্ডলি হাইদনা ফাইব্রোচা মিরা সিমটম পিরোইবা ইয়ামবা পি দেবা ফনাম নপি ম্যাম সে ইয়ংন পিতারা মখইন আল্ট্রাসাউন্ড লথলে এলিস লাইক মঙ্গা মুক্তি এদম ফাইব্র খা দিলে রং মনে বসে আদুগা খইন সাই সাইরগনা খইন আঙ্গাং খাউ জে খইন কান পেলভিক অর্গান হাইতারে পুক্ত নাম্বার থেংনা রইব কো আদুগা সাই সে কেম চাও বনো হাইদি খইন এক্সাম্পল কান ফাইবদা 12 উইক সাই সাইব কো অফ প্রেগন্যান্সি মি আমনা মিরন বগি থা হুম হাইডি হাফতা ট্রাইং থইদ চাওদব সাইসে সি ক্যাম চাওগে হেদে হে কমলা আচব গম্বাত মাই ওইনেব ক সি সাইসে সিদাগি হেন চখলাবা সিদে কইনা ইন্টারভেন্ট তো দিয়া দেবা সিদাগি লেস দেন গসাইন হেব 12 উইক সাইজ টুগা মানার দুই মাখা তাব ওইরেদি কইনা ফাইব্রস এদম অবজার্ভ তো ওয়াইয়াবা আদে অবজার্ভ তো ওয়াইয়াইনা ফাইব্র টুগি মাখা পলে লাইফম দুগি মইয়াম নগসাইন সাবসিরো জল গাইন গসাই আউটার লিয়াদ লাই ফাইব্র চে মইদি কই দওগে হাইদা সমাইনা স্টক কাইনা makhok kumba pa laga fiber si yandhare laibo yawibo ko smaina pot ama hai ama pan bai type de makhok yawroga adu sum leng bo otba tawbuni na makhok to smaina torsion gai lesion ba yawiba makhong makhok smai laithat pa gim ba yawiba torsion gai na fiber ki makhok to sidadi yam emergency oi bagi chance lemina koina dum emergency operation lokthok pa gi chance lokthok pa na ju phayen khale ba aro in more or less nga sai ge less than 12 weeks to asymptomatic symptom later ju nga sai ge hapta trying to ina chaw do bo size tu ge adu mai laire di adum thambi ba well and was adu in case like see symptom later su see size ga above or above 12 week size to ge si de koina adum intervene taw na phayen khale
2: adu doctor ma si gi khu gi treatment hai je batare ma gi diagnosis hai hai je batare ma si na kra mai kumai taw gi karam karam ba maung da ai koina treatment taw ba ya ba ge hai ba se si gi matang da su
1: ka se thang thang bi kan one in be investigation at la koina kamai na khang ni do mi ma na bam la ga adu du ga magi hana kanugi test mem hong de she heavy bleeding lag pune no cbc hai tare complete blood count mo taw bi rani ema je dum e am chalde anemia hoy be chance le ba e dum handa do ma de normal ne idi normal e je seven hai le ni no mo wa ma chok thom em lag ne do na ma je kaino tok tho blood test am tok thok piro ko e wa pro wa da bring ba ge liver kitni ge loi test taw bi rani adu ga khoi gi fibroid ki most kan no taw ba ma je kamai diagnose taw nai ja ultrasound lok ta ultrasound lom lo bi pe adu ja der khoi na transvaginal lor se are ani transabdominal lo se are ma namu fibroid to urani ma ge size eng do ni plus ma ge location ai ta ra kai de yau ge do yeng do ni ba adu ga mu makha ta na mu mo ya mo specific khara gan taw ba ni mri ko lo bo se sina mo fibroid ne taba ngang khaw chok thok pa le ba ka to pa le na le ri ba ko edin ma is ska na ngang khaw dum chok khat pa hai ta re ko dum tum le bi na ta pula boi na ngang khaw chok ba adu fibroid ga se ga koina difference yeng ba gi nam ta mri ko ma de lawe ba to pa fibroid ne taba to pa pu ma le din ko sum ba yeng ba gi ya de ma na ka am fibroid to ka am hanjan le si yeng do sina mo ka ri na hai koina operation to bu da khudong cha ba hen ba gi ne ba hen manung cha du ga khoi gi management hai ta re treatment ma ka ma tang la de koina nga sa hai ja ga fibroid khudim lo ba ꯇꯧꯕ ꯌꯥꯕ ꯅꯠꯇꯦꯕ ꯂꯣꯏꯅꯃꯛ ꯍꯤꯗꯥꯛ ꯍꯧꯗꯣ ꯑꯣꯄꯔꯦꯁꯟ ꯇꯧꯗꯧ ꯅꯠꯇꯦꯕꯀꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯩꯅꯣ ꯌꯦꯡ ꯇꯥꯔꯦ ꯑꯍꯥꯟꯕꯗ ꯑꯦꯛꯁꯄꯦꯛꯇꯦꯟ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟ ꯀꯥꯏꯅ ꯂꯩꯌꯦꯕ ꯉꯁꯥꯏ ꯑꯩꯅ ꯍꯥꯏꯔꯦ ꯂꯦꯁ ꯗꯦꯟ 12 ꯋꯤꯛ ꯁꯥꯏꯁ ꯂꯩꯔꯦ ꯑꯗꯨꯗꯨꯒ ꯁꯤꯝꯇꯝ ꯂꯩꯇꯦ ꯑꯗꯨ ꯏꯃꯥ ꯑꯗꯨꯝ ꯑꯉꯥꯡ ꯄꯥꯝꯃꯦ ꯃꯥ ꯀꯩꯁꯨ ꯇꯧꯕ ꯅꯠꯇꯦꯕ ꯑꯗꯨꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯦꯛꯁꯄꯦꯛꯇꯦꯟ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯩꯅꯣ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯋꯥꯁꯐꯨꯜ ꯋꯦꯇꯤꯡ ꯍꯥꯏꯌꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯝ ꯆꯦꯛꯑꯞ ꯇꯧꯕ
2: ꯑꯗꯨ
1: ꯆꯥꯡ ꯅꯥꯏꯅ ꯂꯥꯛꯄ ꯍꯣꯏ ꯑꯗꯨ ꯄꯦꯁꯦꯟꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯃꯨꯛ ꯌꯥꯝꯅ ꯆꯦꯛꯑꯞ ꯐꯖꯅ ꯐꯣꯂꯣꯞ ꯇꯧꯒꯗꯕ ꯃꯤ ꯑꯣꯏꯗꯧꯅꯦ ꯁꯄꯣꯁ ꯉꯁꯤ ꯂꯥꯛꯑꯝꯃꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯅ ꯃꯊꯪ ꯀꯧꯕꯗ ꯑꯗꯨ ꯃꯇꯨꯡꯗ ꯑꯃꯨꯛ ꯇꯔꯟ ꯑꯞ ꯇꯧꯗ꯭ꯔꯗꯤ ꯀꯥꯟꯅꯗꯦꯕ ꯑꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯣꯏꯁꯦ 6 ꯇꯨ 1 ꯌꯔꯂꯤ ꯀꯧꯋꯦꯕ ꯊꯥ ꯇꯔꯨꯛ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯆꯍꯤ ꯑꯃ ꯁꯨꯃꯥꯏꯅ ꯐꯣꯂꯣꯞ ꯇꯧꯗꯣꯏꯅꯦ ꯃꯥꯁꯦ ꯑꯜꯇ꯭ꯔꯥꯁꯥꯎꯟ ꯂꯧꯔꯒ ꯑꯗꯨ ꯀꯌꯥꯝ ꯆꯥꯎꯈꯠꯀꯦ ꯃꯥꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯥꯝ ꯁ꯭ꯂꯣ ꯒ꯭ꯔꯣꯋꯤꯡ ꯑꯣꯏꯕꯅꯤꯅ ꯑꯦꯠ ꯂꯤꯁ 0.5% ꯄꯔ ꯌꯔꯂꯤ ꯆꯥꯎꯈꯠꯄꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯦꯛꯁꯄꯦꯛ ꯇꯧꯋꯦꯕ ꯆꯍꯤ ꯑꯃꯗ 0.5 ꯁꯦꯟꯇꯤꯃꯤꯇꯔ ꯌꯥꯝ ꯆꯥꯎꯕ ꯅꯠꯇꯦꯗꯅ ꯑꯗꯨꯗꯤ ꯑꯗꯨꯒꯤ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯥꯝ ꯀ꯭ꯂꯣꯁ ꯃꯣꯅꯤꯇꯔꯤꯡ ꯇꯧ ꯇꯥꯔꯦ ꯄꯦꯁꯦꯟꯗꯣꯀꯣ ꯁꯤꯅꯃꯨꯛ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯦꯛꯁꯄꯦꯛꯇꯦꯠ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟ ꯍꯥꯏꯕ ꯁꯨꯝ ꯑꯩꯈꯣꯏꯅ ꯊꯝꯕꯒꯤ ꯑꯣꯕꯖꯥꯔꯞ ꯇꯧꯕꯒꯤ ꯑꯣꯄꯔꯦꯁꯟ ꯇꯧꯅꯤꯡꯗꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯀꯔꯤꯝ ꯁꯤꯝꯇꯝ ꯂꯩꯇꯕꯅꯤꯅ ꯑꯗꯒꯤ ꯑꯃꯅ ꯑꯃꯨꯛ ꯗꯦꯐꯤꯅꯤꯇꯤꯞ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟ ꯍꯥꯏ ꯑꯗꯨꯗꯨꯒ ꯁꯤꯅꯃꯨꯛ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯥꯏꯗꯣꯏꯁꯦ ꯃꯦꯗꯤꯀꯦꯜ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟ ꯂꯥꯛꯀꯅꯤ ꯑꯗꯒꯤ ꯑꯃꯅ ꯁꯔꯖꯤꯀꯦꯜ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟ ꯂꯥꯛꯀꯅꯤ ꯑꯗꯨ ꯃꯤꯅꯤꯃꯦꯜ ꯏꯟꯚꯦꯁꯤꯞ ꯀꯥꯏꯅ ꯁꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯒꯤ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀ꯭ꯔꯥꯏꯇꯦꯔꯤꯌꯥ ꯐꯦꯛꯇꯔ ꯈꯥꯏꯗꯣꯏꯕ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯌꯦꯡꯕ ꯌꯥꯒꯦꯅ ꯑꯍꯥꯟꯕꯗ ꯄꯦꯁꯦꯟꯁꯤꯒꯤ ꯆꯍꯤ ꯌꯦꯡꯒꯅꯤ ꯆꯍꯤ ꯀꯌꯥ ꯁꯨꯔꯒꯦꯅ ꯑꯉꯥꯡ ꯅꯨꯄꯤꯃꯆꯥ ꯆꯍꯤ 35 ꯑꯃ ꯂꯥꯛꯑꯒ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯉꯥꯡ ꯀꯥꯎꯊꯣꯛ ꯌꯥꯕ ꯅꯠꯇꯦꯕꯀꯣ ꯑꯦꯁ ꯐꯦꯛꯇꯔ ꯂꯩꯔꯦ ꯑꯅꯤꯁꯨꯕꯗ ꯃꯥꯏ ꯄꯦꯔꯤꯇꯤ ꯏꯟꯗꯦꯛꯁ ꯑꯉꯥꯡ ꯀꯌꯥ ꯂꯩꯔꯦ ꯑꯗꯒꯤ ꯃꯥꯒꯤ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯒꯤ ꯃꯐꯝ ꯑꯗꯒꯤ ꯂꯩꯐꯝ ꯀꯌꯥꯝ ꯆꯥꯎꯋꯤ ꯑꯗꯨ ꯃꯌꯥꯝꯗꯨ ꯌꯦꯡꯒꯅꯤ ꯑꯗꯒꯤ ꯄ꯭ꯂꯁ ꯃꯥꯒꯤ ꯐ꯭ꯌꯨꯆꯔ ꯄ꯭ꯔꯦꯒꯅꯦꯟꯁꯤ ꯑꯉꯥꯡ ꯀꯌꯥ ꯄꯥꯝꯃꯤ ꯑꯉꯥꯡ ꯑꯃꯇ ꯉꯥꯏꯔꯤ ꯑꯉꯥꯡ ꯗꯤꯖꯥꯌꯔ ꯄ꯭ꯔꯦꯒꯅꯦꯟꯁꯤ ꯂꯩꯕ꯭ꯔꯥ ꯑꯁꯤꯒꯨꯝꯕꯁꯨ ꯃꯌꯥꯝ ꯌꯦꯡꯉꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯗꯨꯅ ꯁꯤꯒꯤ ꯃꯇꯨꯡꯏꯟꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯉꯁꯥꯏꯒꯤ ꯃꯦꯗꯤꯀꯦꯜ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯃꯦꯗꯤꯀꯦꯜ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟꯁꯦ ꯑꯦꯕ꯭ꯔꯤ ꯄꯦꯁꯦꯟꯠ ꯑꯩꯈꯣꯏ ꯃꯦꯗꯤꯀꯦꯜ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟ ꯇꯧꯕꯅ ꯅꯠꯇꯦꯕ ꯁꯤꯒꯤꯁꯨ ꯑꯃꯨꯛ ꯈꯥꯏꯗꯣꯔꯛꯈꯤꯅꯦꯕ ꯁꯄꯣꯁ ꯄꯦꯁꯦꯟꯁꯤꯅ ꯍꯦꯕꯤ ꯕ꯭ꯂꯤꯗꯤꯡ ꯇꯧꯔꯒ ꯂꯥꯛꯑꯦꯕ ꯑꯗꯨꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯑꯗꯨꯗ ꯑꯣꯄꯔꯦꯠ ꯇꯧꯕ ꯌꯥꯕ ꯅꯠꯇꯦꯕ ꯃꯥ ꯍꯥꯟꯅ ꯕ꯭ꯂꯤꯗꯤꯡ ꯁ꯭ꯇꯣꯞ ꯇꯧꯕꯝ ꯗꯔꯀꯥꯔ ꯂꯩꯌꯦꯕꯀꯣ ꯑꯗꯨ ꯃꯦꯗꯤꯀꯦꯜ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟ ꯂꯥꯛꯑꯦ ꯑꯗꯒꯤ ꯑꯅꯤꯁꯨꯕꯁꯤꯅ ꯑꯃꯨꯛ ꯑꯣꯜꯔꯦꯗꯤ ꯏ ꯆꯠꯂ ꯂꯥꯛꯄ ꯑꯦꯅꯤꯃꯤꯛ ꯑꯣꯏꯕꯗ ꯑꯦꯅꯤꯃꯤꯛ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯏ ꯋꯥꯠꯄꯗꯣ ꯏ ꯋꯥꯠꯄꯁꯤꯗ ꯑꯃꯨꯛ ꯏꯗꯨ ꯌꯥꯝꯈꯠꯅꯕ ꯁꯤꯃꯨꯛ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯤꯁꯨ ꯃꯦꯗꯤꯀꯦꯜ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟ ꯈꯛꯇꯅꯦꯕ ꯑꯗꯨ ꯇꯧꯗꯣꯏꯅꯦꯕ ꯑꯗꯒꯤ ꯑꯃꯅ ꯑꯃꯨꯛ ꯐꯥꯏꯕ꯭ꯔꯣꯏꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯣꯄꯔꯦꯁꯟ ꯇꯧꯔꯝꯗꯥꯏꯗ ꯍꯤꯗꯥꯛ ꯄꯨꯁꯤꯜ